0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শুক্রবার, ২০শে ভাদ্র, ২১শে রবিউল আউয়াল, ৪ঠা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ১০ লাখ ডলার দিল বাংলাদেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান। এবং শ্রীলঙ্কায় বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধী দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান।
3: জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয় সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই।
1: একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান।
3: বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল বদ ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন।
1: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি ৯ জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন। এছাড়াও সারা দেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে এই অর্থ পাঠানো হয়। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্লোগান নয় বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তার সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। তিনি গতকাল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবির অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির অধীনে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামী উন্নয়ন ব্যাংক। প্রধানমন্ত্রী বলেন, চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। তিনি বলেন, তাঁর সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র এবং এই অঞ্চলের প্রবেশদ্বারে পরিণত করা। অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে ক্রমে জটিল হয়ে ওঠা নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং উন্নয়ন অর্থায়নের ব্যয় বৃদ্ধি উন্নয়নশীল অর্থনীতিগুলোর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে অংশীদারত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও আইএসডিবির মধ্যকার এই অর্থায়ন চুক্তি দুপক্ষের মধ্যে নতুন ধরনের অংশীদারত্ব গড়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে জ্বালানি সংকট নিরসনে তেল গ্যাস উত্তোলন, নতুন নতুন কূপ সন্ধান, বাপেক্সকে শক্তিশালীকরণ সহ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এর ফলে দ্রুতই সংকট কাটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি নিরাপত্তায় সরকারের গৃহীত এই সকল পদক্ষেপ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগ আসছে ইস্টার্ন রিফাইনারিতে। চট্টগ্রামের এই রাষ্ট্রীয় তেল শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইএসডিবি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে সই হয়েছে অর্থায়ন চুক্তি। প্রকল্পে বছরে আরো ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের চাহিদার প্রায় ৪৫-৫০% স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান,
5: আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই সেকেন্ড ইউনিটটা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতা আমাদের এখন যা আছে তা তিন গুণ বৃদ্ধি পাবে।
4: অন্যদিকে গ্যাস ও এলএনজি সরবরাহ সংকট পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাড়তি এলএনজি আমদানি করছে সরকার।
5: আমরা মনে করছি, যেটা জাতীয় সংসদে আমি বলেছি, যে আমরা আগামী দু সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতি একটা উল্লেখযোগ্য আমরা উন্নতি আমরা লক্ষ্য করব।
4: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেলকে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ ১০ লাখ ডলার দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
6: ในการอนุญาตหรือไม่อนุญาตให้มีการก่อสร้าง Data Center
7: เนี่ยใช่ครับก็การประชุมเนี่ยนะครับคนก็สนใจมากนะครับเพราะว่าก็อยากจะรู้ว่าผลออกมาในเบื้องต้นเนี่ยที่จะออกมาเนี่ยมันจะมีใครบ้างจะมีการตกลงนะแล้วก็ใครจะมาดูแลเรื่องนีแบบเต็มตัวนะครับเพราะว่าตอนนี้โครงสร้างเนี่ยมันก็มีการวางเอาไว้รายตำแหน่งแหละแต่ว่าก็จะเป็นตำแหน่งอย่างเช่นรัฐมนตรี อย่างเช่นรัฐมนตรีดีอีเนี่ยอันนี้ก็จะเป็นรองประธานโดยตำแหน่งอยู่แล้วแต่ว่าในส่วนของตำแหน่งอื่นๆที่จะมาดูแลขับเคลื่อนเนี่ยตกลงจะมีใครบ้าง
6: ครับ
7: ข้อเท็จจริงก็คือมันก็เดินหน้ากันไปพอสมควรแล้วนะ
6: ครับ
7: หลักเกณฑ์ก็จะมามองมาขบคิดมาเตรียมวางกันตามหลังแล้วตอนนี้พอมันมีการเปิดโปงแล้วก็ เปิดข้อมูลที่ทำให้ชาวบ้านเขาก็เริ่มหวาดหวั่นกันนะโดยเฉพาะเรื่องของการที่ต้องกักตุนน้ำมันเรื่องกลิ่นเรื่องผลกระทบอะไรต่างๆเนี่ย
6: ครับคือตอนนี้ฮะในส่วนตำแหน่งเนี่ยคือคุณเอกนิติเนี่ยเป็นประธานเพราะว่าท่านนายกเนี่ยมอบหมายมาและรองประธานเราก็ได้บอกไปแล้วรองหนึ่งเป็นรัฐมนตรีดีอีรองสองเป็นรัฐมนตรีมหาดไทย
7: รองสามเป็นรัฐมนตรีพลังงานแต่ตอนนี้ก็เห็นคุณเอกนิติเนี่ยบอกว่าไอ้การประชุมวันแรกที่จะมีขึ้นในวันนี้เนี่ยนะครับท่านบอกว่าท่านจะเน้นเรื่องการจัดการอำนาจที่มันกระจายอยู่อย่างเช่นเรื่องการขอใบอนุญาตอย่างเงี้ยที่ตกลงแล้วเนี่ยนะบางส่วนก็อยู่ที่กสทช.หรือแม้กระทั่งการใช้น้ำการใช้ไฟการปรับแนวทางกฎหมายเนี่ยโอเคจะปรับยังไงถึงขั้นว่าไอ้จะต้องร่างพ.ร.บ. Data Center อะไรอันนี้หรือไม่เพื่อรวบรวมพอรวบรวมเสร็จก็เสนอครม.ต่อคือวันนี้ก็อาจจะมีเห็นแนวทางบ้างว่าจะมีโอเคแนวทางที่ 1 2 3 4
8: อะไรยังไงแต่เดี๋ยวคงจะต้องมาตกลงกันอีกทีครับครับอันนี้เมื่อวานก็มีข่าวซึ่งก็ต้องเรียกว่าก็เป็นในเรื่องราวที่เป็นด้านลบนะเพราะว่าอธิบดีกรมควบคุมมลพิษ ดร.สุรินทร์วรกิจทำรงก็ท่านนี้ใช่ไหมที่ออกมาตอนที่มีอะไรโพของสภาหอการค้าแล้วท่านออกมาใช่ไหมท่านดร.สุรินทร์ใช่ไหมที่ออกมาท้าทายออกมาเลยท่านออกมาบอกว่าถ้ามีหลักฐานว่ากรมควบคุมมลพิษเนี่ยรับสวยมากที่สุดอะไรเนี่ยตามที่เคยมีผลสำรวจมาเนี่ยให้กรุณาแสดงหลักฐานด้วย
7: ท่านออกมาจะอุดลอยๆแบบนี้จะเป็นหน่วยงานเดียวที่หน่วยงานราชการหน่วยงานเดียวที่ออกมาขึงขังนะคือออกมาเพราะว่าเขาอยู่อันดับหนึ่งพอเขาขึ้นอันดับหนึ่งเขาก็เลยต้องออกมาครับดร.สุรินทร์เนี่ยบอกว่าคพ.ร่วมกับเขตห้วยขวางเมื่อวานเนี้ยลงพื้นที่ตรวจสอบบริเวณศูนย์ข้อมูล Data Center
8: ที่อยู่ใกล้จุดที่มีประชาชนร้องเรียน ก็พบว่าศูนย์ข้อมูลดังกล่าวยังไม่ได้เปิดให้บริการอย่างเป็นทางการไอ้ตรงนี้อยู่ที่พระราม9นะตรง RCA เก่ายังไม่เปิดให้บริการยังเป็นทางการและอยู่ระหว่างการทดสอบระบบทำความเย็นขณะที่บริเวณท่อระบายน้ำจุดปล่อยออกสู่ภายนอกพบลักษณะสีน้ำตาลขุ่นมีตะกอนแล้วก็คราบน้ำมันและมีกลิ่นคล้ายน้ำมันจึงเก็บตัวอย่างน้ำส่งตรวจวิเคราะห์ ในห้องปฏิบัติการของคพ.เพื่อหาสารปนเปื้อนและใช้ประกอบการตรวจสอบแหล่งกำเนิดต่อไปดร.สุรินทร์บอกว่าจากการสอบถามเบื้องต้นผู้ประกอบการแจ้งว่าเมื่อเดือนกรกฎาคมที่ผ่านมา ได้ว่าจ้างผู้รับเหมาทดสอบเครื่องสำรองไฟโดยนำถังน้ำมันมาวางบริเวณบ่อพักน้ำทิ้งก่อนเกิดอุบัติเหตุน้ำมันรั่วไหลลงพื้นและไหลเข้าสู่ท่อระบายน้ำสาธารณะอย่างไรก็ตามคอพอจะต้องตรวจสอบผลทางวิทยาศาสตร์เพิ่มเติมเพื่อยืนยันสาเหตุและความเชื่อมโยงของมลพิษและนอกจากนี้คอพอได้ตรวจสอบท่อระบายน้ำสาธารณะด้านหน้าอาคารซึ่งเชื่อมต่อกับคลองสามเสนนอกพบลักษณะน้ำขุ่นมีตะกอนคราบและมีกลิ่นคล้ายน้ำมันจึงเก็บตัวอย่างเพิ่มเติมอีก1จุดเพื่อเปรียบเทียบผลวิเคราะห์โดยคาดว่าจะทราบผลภายในประมาณ7วันแล้วก็ยังตรวจวัดสารอินทรีย์ระเหยง่ายทั้งหมดหรือว่า TVOCS ในน้ำด้วยเทคนิค Head Space โดยใช้เครื่องตรวจวัดก๊าซแบบพกพาพบค่า TVOCSภายในบริษัท6 ppm และบริเวณท่อระบายน้ำสาธารณะภายนอกบริษัท3 ppm สะท้อนว่าพบสารอินทรีย์ระเหยง่ายในน้ำจึงจำเป็นต้องติดตามตรวจสอบอย่างใกล้ชิดและเร่งดำเนินการแก้ไขทางนี้เขตห้วยขวางก็ได้มีคำสั่งให้ผู้ประกอบการดำเนินการกำจัดคราบน้ำมันในท่อระบายน้ำให้เป็นไปตามมาตรฐานน้ำทิ้งพร้อมจัดทำมาตรการป้องกันน้ำมันรั่วไหลลงสู่ระบบระบายน้ำรวมถึงมาตรการป้องกันกลิ่นและไอระเหยจากน้ำมันไม่ให้ส่งผลกระทบต่อประชาชนโดยกำหนดให้ดำเนินการให้แล้วเสร็จภายใน7วันนะ
7: ครับคือผมฟังแล้วแปลกๆเอาผมพูดตามตรงเลยนะคือท่านพยายามจะชี้แจงว่าไอ้คราบน้ำมันที่เห็นเนี่ยรั่วเพราะเกิดอุบัติเหตุพอดีเอาไปวางไว้บนท่อพอดีแล้วมันเกิดอุบัติเหตุเลยรั่ว
8: แล้วมันรั่วแล้วมันก็เลยลงไปในท่อระบายน้ำ
7: ครับแต่ลองดูรายละเอียดดีๆฮะท่านบอกว่าท่านเนี่ยมาทดลองกรกฎาคมนี่ผ่านมา2เดือนแล้วนะ
8: ครับน้ำมันยังไม่หมด
7: ผ่านมา2เดือนแล้วเอาถังน้ำมันวางบริเวณท่อบ่อพักน้ำทิ้งแล้วเกิดอุบัติเหต
8: ุ
7: รั่วลงสู่ท่อระบายน้ำสาธารณะและเท่านั้นยังไม่พอก็อย่างที่เมื่อกี้คุณไพศาลได้อ่านไปได้รายงานไปเนี่ยว่าท่อระบายน้ำสาธารณะด้านหน้าอาคารที่ไปเชื่อมต่อคลองสามเสนนอกก็ยังมีขุ่นมีตะกอนคราบผมเห็นภาพข่าวเรียบร้อยโอ้โหตักมาดำปี๋เลย
8: ครับ
7: ซึ่งดูค่อนข้างชัดว่ามันเป็นคราบน้ำมันโอ้ยอุบัติเหตุเกิดไป2เดือนแล้วมันยังไม่หมดอีกแล้วมันก็เลยน่าสนใจว่ามันเป็นข้อเท็จจริงตามนั้นจริงหรือเปล่า
8: ครับ
7: หรือว่าเป็นเพียงข้ออ้างสมอ้างเพื่อว่าไอ้คุณไม่ได้จัดการเรื่องเกี่ยวกับเรื่องสิ่งแวดล้อมเรื่องเกี่ยวกับน้ำมันที่มันอาจจะหลุดรั่วออกมาฟังชี้แจงแล้วก็งงๆ
8: ที่ผมกังวลด้วยก็คือว่ามันเกิดขึ้นภายหลังจากที่มันเป็นข่าวนะสื่อก็กระหน่ำเล่นข่าวนี้กันแล้วก็ลงพื้นที่กันพูดคุยกับชาวบ้านร้านค้าที่เขาอยู่ติดๆกันนะเนี่ยแล้วก็ตอนเลยทางคอพอก็ต้องขยับกรุงเทพมหานครก็ต้องขยับกรมกระทรวงพลังงานก็ต้องขยับพอขยับแล้วมันก็เจอมันก็บ่งบอกว่าถ้าสมมุติว่าไม่เป็นข่าวเนี่ยผมก็คิดว่าอันนี้มันก็เป็นความเสียหายไป
7: ครับ
8: แล้วมันก็ชาวบ้านก็อาจจะทนกลิ่นทนเหม็นหรือทนสภาพอะไรต่างๆไปมันคือมันมาเกิดขึ้นหลังจากที่มันเป็นข่าวพูดตรงๆนะมันน่าเสียใจตรงเนี้ยคราวนี้ตรวจสอบข้อมูลนิติบุคคลกับกรมพัฒนาธุรกิจการค้านะครับเอาเฉพาะที่เป็นตรงพระราม9เนี่ยเขาบอกว่าที่เดิมเนี่ยมันเป็นอาบอบนวดผมก็คุ้นๆโอเคมันเป็น RCA ไอ้ท่อนที่ติดกับถนนพระราม9
7: ครับ
8: นะแล้วมันจะมีตอนหลังมันมีทางด่วนมาตัดผ่านใช่ไหม
7: ไม่ใช่ RCA เพชรบุรีตัดใหม่นะ
8: มันอีกท่อน
7: นึง
8: มันอีกข้ออีกท่อนนึงอันนี้มันอยู่ตรงมันอยู่เข้าใจว่าจะอยู่ด้านหลังของไอ้โรงพยาบาลพระราม9
7: ครับใช่
8: อยู่ด้านหลังติดกันแล้วติดกับโรงพยาบาลพระราม9ครับ
7: ครับ
8: พบว่าจัดตั้งในนิติในชื่อนิติบุคคลว่าบริษัทดาเลียดาต้าเซ็นเตอร์แอนด์คลาวด์